0: നിങ്ങത്താ ദർക്കാർ ചോസ്തു നിങ്ങത്താ ചോസ്തു യോങ്ങൾ
1: ചട്ടു മോങ്ങൾ
0: ജോ ശുക പസങ് നേതാ ഈ ലോജി നത്തെ നിങ്ങത്താ ബലം കുല നത്തെ വാക്സിൻ നിങ്ങത്താ ലാൻസം ചാനോ യങ്കാ ക സുക്സ തെ നിങ്ങത്താ വാക്സിൻ ഗുനി നിജേ ഡിപ്പാർട്ട്മെന്റ് ഗത്തെ സലാനോ
1: ഇസ്കോ ത തസ ഈ കതങ് നത്താ യാലെ എഫ്എംഡി ജനോ പോ തങ്ങ നത്താ യാലെ ഖദ കുംബു ജനോ പോ യാലെ ഖദ കുംബു വാക്സിൻ ബോ നത്താ മങ്കേ ലോ ലോജി ന നത്താ നോ യാലെ ലോജി ന ലാൻ പോ ക്ലേ തന നോ യാലെ തതേ സ നങ്ങ തങ് ഗോമനി ബിൽകു മുൻ ലത പെനി ഗത തസ യുടി ആസു ഗോ തോപം പലതെ ഓൺ ഫ്രീ ഓഫ് കോസ്റ്റ് നോ യാലെ ને ગાય સેન્ટર સેન્ટર કાંગાયા રાલાસ્કોના પૂરા યોતે નોયાલે ગરારા આજુક એલાકા જુરિસડિક્શન ના પૂરા જુક સેતે નો તેનો કોને રંગરંગ સમશિક કોને બલાંગ યો તુરો યો તે ઉમુલા મા તંગતા દપોવા તેને કોન લા ફોન સાલે ગાય ઈ અપો મને વેક્સિન ચો યો તે ને બલાંગ તુરો બોરા જાતે તંતન બોરા જાત ગાય મને કાપ્ટન સેન તે વેક્સિન તંતન જેને ના ઇજુલન પુલન નોયાલે પુલ જન તતે ગતાંગી તસા માલિક ખચિકતે ઓયો નોયાલે દપો કચી তা বলাঙ্গুর গ্যাপ সারবা ফুট সারবা ইনি বলাঙ্গুয়া মানে ভ্যাকসিন বসে না ছাস দুপা মাঝে বলা অমা কাম ছাড়া জল সেরুপা ঝেরকাঞ্জি মানে নেগলেক্ট পাইলে কোনে তেও চি না তা বলাঙ্গ তেমবে মাঝে বলাঙ্গ চাপিছে খুব ছাস আনো চাপিছে কো ওমা কাম চানো এম ওমা ও ইয়ং লোসে ইউন পাইলে কালতেস কাত নাতাং নিরা ভ্যাকসিন গো বলাঙ্গ ভ্যাকসিন মজা রা তিনি সুমনগো কো মশালা তিনি নাতাং বলাঙ্গ ভুতংনা তিনি তাতে জুমো ইয়ংস্তে কালচে তে বলং বুসি ছানা তিনি তিনজি নে কো ওমা ও পাতলা পটক নে ছাদা জু তে ছাদা তিনা খো দ ভ্যাকসিন বু খাকতেন দাগা ওমা ও খাকতেন দাগা ভ্যাকসিন বু খাকতেন দাগা তুরো ও খাকতেন কালতেস কারনি জি ভ্যাকসিন বু সালা মেত না তিনি কো তে জুমো ইয়ং সি সিনা তিনি খো ওমা মানে কানি কোন কোন তে ওমা তা মানে পাতলা মেত কান গুরা না তিন না সো না তা মালিক খাচি গে মানে ছাস দু তা মানে ওমা কাম ছরু জে কানি মামা কো ইশুর গে তো গালি তিনি গাই মিয়ে না সং মানে স্টাফ এসং আজু দাদা নমানে তং ইজু লাভজা তাং কাজিং মানে মিঙেন গান খামি ইয়ান ইয়ং গেল তিনি খংতে খামি ইয়ান চি চি মানে বলাং বুক কালতেস কাত ফুট তান না ভ্যাকসিন মাতা মানে তান না তিনি তে মানে সং বে না চংশিক বলাং জি গা মাতা ভ্যাকসিন চোসে তে বলাং বলাং বুক সামা ঠোলা আছে না চিক পাতা বলাং গো খনে মাতাং বে জাস্তে বলাং গো না ঠোলা আছে নিস পাতা গোমেনে ভ্যাকসিন স্কিম বং ঠোলা আছে মাসন সুমপা গাই মানে স্টাফ তা গা ইয়ং পালে তে সং মে দুস বং ঠোলা আছে ছিল পালে মি খাচি গো জুজু নো তা ও তিন না চোয়াং গা তাং ভ্যাকসিন বু তাকসা তাং গা তাং ই না মা জু মং পু ইয়ো দাম মে তাং রালে সিরিপ খাজা কুমবুরে ইয়ং না তিনে গা তাং ই না জুগে তাং মুরে তে আজুগে গুনে নামজে জাস্তে তাং মুরে ইয়ং সে তিরুগে মানে গা তাং আজু আং মে তিনো হালে জু মং গাইল লোনাল তাতেও চুচু এলে তেও চুনাঙে তাঙা মাংখেতে ওতে মাতা গো টং টং আ তাবো দন ফোন তাং সে ছানো গায় ছানো এলে তাতে ছানো মাংখিয়া গা তাঙে ভালং মিউন লা মানে খো ঠুচু মাং পু তাং সে আজু সরকো এলে ঠুচু জিক তাং দু তা মানে ছাতু খো তাং সং খং দি পরে তুরো ন কো মাশেস পেনে কো গা লাগমো টং নে জেন গিন চে মানো গা তা মানে দিন দাসি লাগমাই মানে জামা খাচি গি দাসি গি দু ইয়ার জামা খাচি গি তাই রুলবার গি দু তে সমা গা তা তুরো জি গা তাং সং জে ও তুরো তাং সং ये गंदा दुप सेमसेन लतो सेमसेन बोलांगा ती गंदा की उतान पले ते गंदा वी की ओमा ओंगा ती थोन को मिसल ते मस्क ते छा चिक न देनो तेने माने रोज ते जुमो यों से तेने फोने टाइम में खांग लोन सुर माने टाइम में खांग लोन जे में पयाले तेने बलांग बोला स्टेज लेब से शिकी मा वे तेने तांग जे बलांग सियो पतु जुग जरकान रिग यों तो तेने मगर न्यन ना गती माने मा तक्सा जुमो मन खेव गता ठुचु यसे माने मंग पयों से जुमो यों से तेने खोर बसन खत्सम सिंग नक्स थोमे दोयाले ते थ्वा चिक न ते मथा माने तरुण नन मा गता ठुचु को बलांग जे दिकरी को जानो तांग गती तांग न को मिजा जे छमा न पयाले খো ফোর্সেস পা শেষ মাসেস পা মাতি নিয়ন জিক তাং তাং রুল বা তাং পা তেও তাং তে তে জোজো মা মা কোয়ং তুলি তে নে লাস্ট টেস্ট পে কা লেভে চিনা তে বালা কত কে চান তে মানে মা শান্ত কত কা ছরলে তে মানে কো নে মানে পাত মানে স্টং থাকা না কত কা লেপচে ন কলে তে তো চান নে তে ও জিয়ত নি যা মিমাং মানে তুরো ঠুচু তাব না মানে